এই দুর্গা দেবী যেমনা দ্বারা আ সংসার চক্র চালা করিস, যোগীও যেমন সদৈব চিন্তন করিস, যেমনা প্রকাশটি আ সমস্ত জগৎ প্রকাশিত থই রহ্যু ছে, এই দুর্গা জগজ্জননী মহাশক্তি ছে। আসুরি শক্তি উপর দৈবী শক্তিনো বিজয় দর্শাবতী আ মহাশক্তি ভারত দেশমা অন্যত্র পণ বিশেষত নবরাত্রিনা দিবসোমা নবদুর্গা রূপে উপাসনা কে বন্দনা থাই ছে। আসো সুদ্ধি পড়বেথি মাড়ি আসো সুদ্ধি নোম সুদি চলনারো আ দৈবী শক্তি আরাধনা করনারো নবরাত্রোৎসব অত্যন্ত মঙ্গলময় উৎসব গণায় ছে। અહીં એટલું ધ્યાન આપવું પડશે કે આમ નવરાત્રી પણ સંસ્કૃત વ્યાકરણની દ્રષ્ટિએ સંસ્કૃત નવરાત્ર એ શબ્દ જોઈએ, સંસ્કૃતમાં એનો વિગ્રહ કરવામાં આવે તો નવાનામ રાત્રિણામ સમૂહ